kon di tanrak erwa kon di tan kitung kitung rap na โทรเบอร์นี้กับ0 7 4 8 1 2 0